নদর মারলার কিপলা গারানি কাজ করি না স্থানা দাদলানি সাগরামে তোড়া বড়া গোয়া তোড়া কিদলে উত্তরানি দুডু দাগো উনুয়ারানি পায়লাঙ্গনাল্লা কিপলা চেড়ানি গোয়া চারাগান দুড়ো আঙ্গুলো না কাত ভুরগ্যাং সামালা।